0: না, আজকে মারখানা কি মেনে আয়গো, ফের বিজুলি কা বাদ জালে ছা। এই কাঞ্চি দাদা পছল গাই বিজুলি কা বাদ লের আয়গো।
1: আ দিদি চিনকো অসিন কিনে রাখসারি সপনো, রামরো অরিজিনাল বিজুলি কা সামান হরু কিন্নু পারি নি তা, যাহা পায় তেই বাটা ল্যাউডা এসে ডুবলি তা হুনছ তা। অরিজিনাল বিজুলি কা সামান কিন্ন তা ও সল্লেরি কা বর্ষা ইলেকট্রনিক্স মা জানু পর্ছ।
0: কি তপাই ঘর তথা অফিস কো লাগি বিজুলি কো রামরো কোয়ালিটি কো সামান হরু খোজতে হুনছ? এদি কোয়ালিটি কো ইলেকট্রনিক সামান হরু লিন চাহান হুনছ ভনে সোলো দুতকুণ্ড নগরপালিকা পাঁচ সল্লিনি মা রহেকো বর্ষা ইলেকট্রনিক্স এন্ড সার্ভিস সেন্টার মা সম্পর্ক রাখনুহোস।
1: यहाँ विभिन्न ब्रांड का गुणस्तरीय बिजली का संपूर्ण सामान, सर्विस केबल, मल्टीप्लग, पावर सकेट, लिस्टी, अर्थिंग को तार, अर्थिंग रड, अर्थिंग केमिकल उपलब्ध छ।
0: साथ ही एलसीडी, एलईडी टीवी, साउंड सिस्टम, कंप्यूटर, लैपटॉप, हाउस वायरिंग का सामान, चार्ज वाला टॉर्च।

সিন্দুরপতি দুইকো ভাগ চুরাও, চিহ্ন নাকু সিন্দুরপতি দুইকো ভাগ চুরা, তোমার গানে উঠিলা যে এত না।